মানে তারপরে যে ওখানে শুনেছি কম সুইটার তো এগুলো কিনা চাকরি ইন্টারভিউ করতে পারলেন আমি বলছি কম সময় আসতে হবে কেন না।